0: आकाशवाणी भवानी पटना शुणु कार्यक्रम चासर कथा
1: আজকাল বজারর চাহিদাকে দেখি করি আমার চষাবাই মানে বেশি আর জলদি কমে হওয়া বলি করি রাসায়নিক সার আর কীড়ামারা ওষুর ব্যবহার খুব খুব করে পকাইছন। মাত্রক গোটে সর্ভে নু জনা পড়িছে যে পৃথিবীতে থিবার গোটে নিয়ুত প্রকার কীড়ামানকর ভিতর 90% কীড়া ফসলকে নোকসান নেই করন, যেটা মানকে আমি উপকারী জীব বলি বি কহসু, যেটা কি কেচুয়া চাটি মৌমাছি। আমি যদি অধিক কীড়ামরা ঔষধ ব্যবহার করমা বেলে ইমনে সব যাক মরিযিবে। আর বি যেটা মানে কীড়া খাই করে আমার ফসল লাগি ভল কাম করতেছন, যেটা কি মকরা ব্যাং চেরে ইমনে পুনি মরিমরা যাসন। এই রাসায়নিক সার আর ঔষধ ছোট ছোট জীবনকে খালি নোকসান করুছে বলে নিছে, আমার মানে মনকর লাগি বি বড় সমস্যা কাঁ কাজে কি ফসল নু মিলুথিবার খায়দ মনকে বিষ সমি করে বিষান করদৌছে আর সেটা মনকে আমি খাইলে বার বাইনের রোগ বাত মানে ধরুছে, যেটা কি হৃদরোগ, যেটাকে হার্ট রোগ বলে বি কসন, মুড়র রোগ, কলজা আর কিডনি রোগ। খালি সেতকি নেছে বিষ ওষুধ লগাতার ব্যবহার করলে কেতেটা কীড়া তাকে সহি দেশন সেমনকে ই ওষুধ নেই কাম দিয়ে না, এথির লাগি আমার সমস্যা আর অধিক বড়ি আসি। এসব কথা নু আমি জানিপারুছ যে আমি এটা ঠিক বাট বাহার নেই করলে নেই চলে না, যদি আমার ফসল নে কীড়া বড়ি বড়ি যৌছন বেলে আমি মানি নেবাকে পড়বা যে আমার কেন ভুল আছে বলে একা সেমানে বড়ি চালিছন। হেতির লাগি চাষ করবার উপেনে আমি টিকে পরিবর্তন করবাকে পড়বা। সেটা মনে হল ক্ষেতে বরস বরস ধরি করে গোটে বাইনির চাষ করলে মঝি মঝিনে ক্ষেতকে খোলা নে রখুলে মাইট নে থিবার খায়দ ধীরে ধীরে সরি সরি যাইসি, আর মাইট নে খায়দর অভাব দেখা দেলা বেলে গছর চের ডাল পতর মানে ফুনি দুর্বল হয়ে যাসন। এই সময়ানে একা গছকে রোগ ধরছি। হেতির লাগি আমি গোটে কাম করমা, সেটা হেলা মাইট নে কেবে বি খায় সারর অভাব নেই করমা। এই সবুথির লাগি আমকে শাগুয়া খত, ডাল জাতীয় চাষ আর জৈবিক সারর বেশি ব্যবহার করবাকে পড়বা। এতকি সবু কল্লা উতারু বি যদি রোগ রুগা কি কীড়া পতঙ্গা গছকে ধরলা বেলে তাকে কমাবার লাগি রাসায়নিক বিষ ওষুধ ব্যবহার নেই করি করে জৈবিক পদ্ধতি নে কমাবার লাগি উপায় মানে করমা, যেটা কি সহযোগী ফসল যেটাকে মিশ্রিত চাষ বলি করে বি কয়সন। এই উপায় নে দুই তিন প্রকার গছ মানকে মিশাবিরা করি করে চাষ করা যাইসি। এনতা করলে গোটে গছর কীড়া মানে আর গোটে গছর লাগি বংশ বড়াই নে পার না। হেনতা কেতটা ফসল বিষে নে আমি এবে জানমা। মেসিঙ্গা পত্র গছ, কলা তুলসী, রাম তুলসী আর গেন্ডু ফুল গছ মানকে মূল ফসল সনে ভিড়ে করে লগালে বাইগন টমাটো মানকে ধরুথিবার কীড়া মানে কমে যাসন। আর গোটে কথা শুনলে আশ্চর্য লাগবা যে তুলসী পত্রে যেন কীড়া অধা মিনিট বাগির বি বসিদেলা বেলে তার অন্ডা দেবারটা কমে যাইসে আর বংশ ফুনি আর নেই বড়ি পারে না। এনতা করলে ফল মাছি আর মশা মানে খুব কমে যাসন। এনতা পরা আর কেতরা গছ মানে হেলে লিম, সীতাফল, করঞ্জ, জড়া, অরক আর বাসম। ইমনকর ভিতর লিম গছ রোগ পোককে কমাবার সনে বংশ বড়াবাকে বি নেই দিয়ে। হেতির লাগি ক্ষেতর হির মনকে লিম গছ লগালে ভল। লিম মঞ্জির গুণকে ফুনি পায়ে গুলি করে গছে পত্রে স্প্রে কলে রোগর টানু গছ পত্রকে বঁচে পারমা। এটা মনকে ছাড়ি দিলে আর গোটে কথা বি আমি জানি রখমা যে মূল ফসল নে লাগুথিবার কীড়া মনকে অলগা আড়কে ভিড়কেবার লাগি বি ব্যবস্থা করিহেবা। সেটা হেলা সেই কীড়া মনকে টানুথিবার ফসলকে মিশাই করে মূল ফসল সনে করমা। চাষ করলা বেলকে আর গোটে কীড়া বেশি করে নোকসান করতেছে সেটা হেলা উই কীড়া। এই কীড়া মানে প্রকৃত নে শুখা ডাল পত্র মনকে খাই করে ফসল নোকসান নেই করবার কথা, মাত্রক আজকাল রাসায়নিক সারর ব্যবহার করবার ঠানু সেমানে নিজর খাদ নেই পাই করে কঁচা চির গছপত্র মনকে ফুনি খাবারকে লাগুছন না। ইমনকে কমাবার লাগি হলে আমি রাসায়নিক ওষুধ নেই দি করে জৈবিক উপেনে করমা বেলে ফসলর বি নোকসান নেই হে। এথির লাগি আমি লিম পতর অরক পতর নু 250 গ্রামকে গোটে লিটর প্যানে গুলি করে 24 ঘন্টা তক ছাড়ি দেমা। তেনকে তাকে ছানি করে 8 লিটর প্যানসনে ভিড়ে করে গছে পত্রে ঝিটলে উই মানে অন্ডা নেই দি পার না আর সেমানকর বংশ বি নেই বড়ি পারে না। ই ওষুধ উই কীড়া শুনে অলগা কীড়া মানকে ফুনি কমাবার লাগি কাম দেশি। এবে জানলা জৈবিক উপে মানকে ব্যবহার করি করে আমি

0: ফসল নু কীড়া পতঙ্গা আর রোগ রুগা মানকে ছড়াই পারমা আর রাসায়নিক ওষুধ ব্যবহার ধীরে ধীরে কমে আনমা।
1: শুনুলে চাষর কথা।
2: আমি প্রায়ত কিছু জিনিস ভুলে যাও, যেতবে কে তোমার যত্ন নিহতি তুমি ভালো অনুভব করো, যেপর কি আরবিআই তোমার অনক্লেম ডিপোজিটর যত্ন নিয়ে।
3: অনক্লেম ডিপোজিটর অর্থ হচ্ছে সেই ব্যাঙ্ক আকাউন্ট যেতে 10 বর্ষ কিংবা অধিক সময় পাই কোনো অর্থ কারবার হই না। এইপরি আকাউন্ট গুড়িক আরবিআই র ডিএ পাঠি কু যায়। আপনার ব্যাঙ্ক র যেকোন শাখা পরিদর্শন করন্তু, আপনার কেওয়াইসি অদ্যতন করন্তু এবং আপনার অনক্লেম রাশি গুড়িক ফেরস্ত পাঁতু।
2: আরবিআই কহিছে সচেতন হুঁতু
3: আর সতর্ক রুহন্তু।

শ্রোতা বন্ধু নমস্কার, আপনার স্বাগত করুছু আজির উদয় ভারত কার্যক্রমকু। শ্রোতা বন্ধু, আমদেশ ভারতবর্ষ এক গ্রামবহুল দেশ। আমদেশর জীবনধারার আদ্য ওঙ্কার ধ্বনিত হয়েছিল পল্লী ভূঁইরু। পল্লীবহুল ভারতবর্ষর প্রায় শতকড়া 80 ভাগর ঊর্ধ্ব অধিবাসী গ্রামাঞ্চলরে বাস করে থাকে। পল্লী সেমানক আত্মা, পল্লী সেমানকর জীবন, পল্লী মাটি সেমানক প্রাণ, পল্লী পবন সেমানক প্রাণবায়ু। তেবে শ্রোতা বন্ধু, ভারতবর্ষর বিকাশ গ্রাম্য জীবনর বিকাশ উপরে নির্ভরশীল। গ্রামাঞ্চল হেউচি কৃষক এবং শ্রমিক মানক পবিত্র বাসভূঁই। গ্রামাঞ্চলর লোকে পারম্পরিক কৌলিক প্রথা অনুযায়ী কর্মসংস্থান করে থাকে। শ্রোতা বন্ধু,

শ্রোতা বন্ধু, বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন যোজনা মাধ্যমে অণকুশলী ও কুশলী শ্রমিক মানুষ এক বর্ষে 125 দিনর নিশ্চিত কর্মসংস্থান করা সহিত আত্মনির্ভরশীল তথা দেশান্তর রোকিবা এই যোজনার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। শ্রোতা বন্ধু, লোকঙ্ক হিত সাধন পাই, লোকঙ্ক সামাজিক ও আর্থিক অভিবৃদ্ধি পাই সরকার কার্যকারী করেছেন একাধিক যোজনা। তবে শ্রোতা বন্ধু, যেউমানে গ্রামাঞ্চলরে বসবাস করুছন্তি সেই মানুষ যোজনাগুড়িক প্রতি সচেতন করাই সমস্তঙ্কু যোজনাগুড়িকরে সামিল করিবা আম দায়িত্ব ও কর্তব্য। শ্রোতা বন্ধু, আজির উদয় ভারত কার্যক্রমকু এইটি রকুছু। কার্যক্রম আম কেন্দ্রর আপনমানে শুনি পারুছন্তি প্রত্যেক রবিবার সন্ধ্যা 5টা সময়রে। পুনি থরে কহি রকুছু, আমার উদয় ভারত কার্যক্রম কেমিতি লাগিলা বিনম্র অনুরোধ। নিজস্ব মতামত পাই নিশ্চয় চিঠি লেখন্তু। আমার ঠিকনাটি হেলা উদয় ভারত কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা, পিনকোডটি হেলা 766001, জেলা কলাহান্ডি। আজির উদয় ভারত কার্যক্রমর বিদায় নেউছু। পরবর্তী কার্যক্রম শুনিপারে আগামী রবিবার সন্ধ্যা 5টা সময়রে। সেতবেল যায় বিদায় নেউছি আপনার আদরর সাথী মু কান্নুচরণ হোতা। নমস্কার।

গরলে সরসাং সরসা গলে নজেন মানে বেশি করি মনে পড়সন সবে ঝনে ঝনে রে সবে ঝনে ঝনে হয় হয় হয় লাগরলে সরসাং সরসা গলে নজেন মানে বেশি করি মনে পড়সন সবে ঝনে ঝনে রে সবে ঝনে ঝনে।

জোরোনা ভিতরে কি বলো মারি গলু ও বেতো মারি গলু বেতো তোর মা বাবা গর পাথরি পাথরে মর জামক জ্বলাব নাই করা হানে তো।

0: જગત દાદા જુહાર જુહાર જુહાર જુહાર
1: જુહાર રે મોકારુ જુહાર જુહાર જુહાર જુહાર બાબુ મોકારુ
0: હા
1: આજ દિન બેલે બોલનું આમર ખેત બાટુ આસુથી બોલું જે આમર ચાષી મને બોલું આમર ગામ ચાષી ભાઈ મને જેન પ્રકાર સાર ઝીટા ઝીટુચન રે બાબુ હેલા મહા મુશ્કિલ
0: દાદા હે મોર બારીર બાઈગણ ખણ દેખુતિલુ કેતા તૈયાર હેઇતિલા ને
1: એ બા
0: હે સુરકુડુ બોલજો પર દિને આસલા আর মোক বলা দাদা এটাকে সার সুরা খড়ে মনে করে দে দে বুপুরা অদাবস্থা বাগি পিটি দাদা আজি দেখি যা মরি গলা
1: নেই মরবা কি রে বাবু হ্যাঁ দেখ রে বাবু হে কথা কে তোকে আমি কৌছে আইলা বলকে আমার গার সে অগাদু বল সার দৌথে জমি খনেক পড়া আছে বল মাত্র দেখলা বলকে ছ কি সাত বস্তা রকিতে মুই বলি হয় হো অগাদু বোবা ইটা কেনতা কা করুছ বলে হ্যাঁ বোবা সার খনে ঝিটুছে ইটা কেড়ে খন সার ঝিটব বয়লাকে ই সবু ঝিটি দেবি না বোবা বয়লা মু বলি অত্যাচারী সরকারি সার ঝিটলে খারাপ হবা কি নেই তার মনে সে কান ভাবুছি যেতকি সার দেলে সেতকি চাষ হবা
0: হবা হ্যাঁ দাদা হে অগাদু বলুছে বোবা গোলা বর্ষ হাঁটা করে মগ দেলা বুড়ি হে মরে স্কুল সামনা ডুলি দেখুছু ই বছর চাষ নেই করি দাদা মুই
1: কেনতা করি হবা বাবু
0: হ্যাঁ দে তিন বস্তা মারি বইলা অধা একর জমি জানলু কি নেই দাদা পান ছাড়ি দেলা যেমতি বলুছু লাল হেগরি পুড়ি গলা
1: মাট টান টান টান টান হয়ে যাইথিবা
0: দাদা ঘুলি কোকরা বি নেই না বিশেষ অগে আজ্ঞা মানে কহলা কাঁ বলে মকারু হ্যাঁ জৈবিক সার বনে করে দিও গোবর খত দিও না হলে আটেক নুকুড়ি করে ফিক বইলে
1: সৎ কথা কইলু বাবু দেখরে বাবু আমার মানে লাগি যেনতা ভিটামিন দরকার
0: দরকার
1: হেলা ডাক্তার আজ্ঞা লেখবার হিসাবে ভিটামিন খাইলে শোনা হেবা আর তুই ভিটামিন হে সঙ্গে অধিক খাই দেব সেটা বি তোর রোগ অলগা আর কে মারি বসবা
0: মারি বসবা মাটির গাগর গলা হেনতা কথা তো আমি যেন অনমুনসিয়া হই করি দাদা এই সরকারি সাত বেশি দিলে যে বেশি হেবা যেন বিচার করুছু এটা বড়া বিপদ
1: বিপদ বলে মহা মুশকিল হ্যাঁ
0: হ্যাঁ তো অনুরোধ করে করমা বলু যেতকি হবে আমি গোবর খত হলা জৈবিক খত হলা এটা মানে ব্যবহার করমা আর মাটি হচ্ছে আমার ধন
1: ম্যাটকে যদি আমি ঠিক যত্ন রতন করমা বাবু আমার চাষ দুটা গুলা গুলা পাই পারমা
0: দাদা এতকি ভিতরে হ্যাঁ দেখ

শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব্রে 248 মিটর তথা 1206 কিলোহর্জ এফএম মাধ্যমে 100.3 মেগাহর্জ এবং নিউজ অন এয়ারএফ মাধ্যমে প্রচার করছু আপনার চিঠি ও আমরি উত্তরকু নিয়ে কার্যক্রম চিঠি পাইছু। আজির উপস্থাপনায় সচিদানন্দ মল্লিক ও আশ্বাসন পট্টনায়ক।

শ্রোতাবন্ধু প্রচার কলু আপনার চিঠি ও আমরি উত্তরক নিয়ে কার্যক্রম চিঠি পাইছু। আজির উপস্থাপনার লে সচিদানন্দ মল্লিক ও আশ্বাসন পট্টনায়ক। আপনার কার্যক্রম শুণুচ্ছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর।

শ্রোতাবন্ধু আপন হরিওম শরণ কণ্ঠে কতটি হিন্দি ভক্তিগীত শুণুচ্ছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর।

শ্রোতাবন্ধু, প্রচার কলু কেতোটি হিন্দি ভক্তি গীত, শিল্পী থিলে হরিওম শরণ। আকাশবাণী ভবানীপাটনা। শ্রোতাবন্ধু, আমার পরবর্তী কার্যক্রম রিলেকরি প্রচার করুছু আকাশবাণী দিল্লি।